0: to the 20 rebel member parliaments who broke away from the TMC and announced their merger with the NCPI. And now Abhishek Banerjee has issued an open challenge to all the rebel member parliaments and the MLAs, daring them to come back to Mamata's camp and promising that he will resign within 24 hours if they do. TMC Member Parliament Derek O'Brien also jumped in and accused the Speaker Om Birla of mocking the democracy over referring the 20 traitors, as he calls them, as still being TMC Member Parliaments and them getting invites for an all-party meeting. Now the battle over who represents the real TMC moves squarely into the Speaker's chamber.
1: BJP'd netara, BJP'd jhanda niye, gerua phetti mathay bede, gerua uttoriyo pore, mukh dekhe, সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না।
2: ট্রাঙ্কি পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কী আছে সেটা দেখতে হবে, সেটা আমি জানি না কী কী পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো।
3: নিন্দা করুঙ্গা কি অত্যাচার হয়, আনডেমোক্রেটিক হয়, ইয়ে তো কিসি তরহ সে তৃণমূল কো হিট করনে কা কোশিশ হয়, হাম নিন্দা করতে হ্যাঁ।
4: আজ বলে হ্যাঁ यस्टरडे क्या बोले थे जो लोग सब लुटेरा है, वो लुटेरा लोग डर के मारे ईडीआई सीबीआई डर के मारे चले गए। तो कल बोल रहे हैं लुटेरा लोग चले गए, तो फिर वही लुटेरा लोगों को बोल रहे हैं आप वापस आ जाइए, तो कॉन्ट्राडिक्शन हो रहा है ना। और देखिए जो हालत है, 4 तारीख जब चुनाव का नतीजा निकला मई महीने का, रिस्पॉन्सिबिलिटी लेकर उनको तो रेजिग्नेशन दे देना चाहिए था। अपना जो बने जो रिजर्व फॉरेस्ट होता है ना, सैंक्चुअरी होता है, रिजर्व फॉरेस्ट होता है, 30 भी हरीश चटर्जी स्ट्रीट का सैंक्चुअरी से निकल ही नहीं रहे हैं। एक बार निकले थे, क्या हुआ है बंगाल का आवाम का मालूम है।
0: Well, it is a tribute from home before football's biggest night. Thousands gathered in Rosario, Lionel Messi's hometown, to unfurl a giant Argentina jersey carrying one simple message. Thank you, Leo. You're a massive legend. Now, the massive 18-by-12-meter jersey rose above the crowds as fans saluted the man chasing one final World Cup dream. With Argentina set to face Spain in the World Cup final, Messi stands one victory away from a fairy tale finish to his international career. While Spain are eyeing a second World Cup title, Argentina are chasing back-to-back World Cup crowns.